0: আশ্রয় আসি ইদানিম শেখ রসাম জেরাল দুরান তিনে আমি হারে কথা কনি সাউন ইদানিম গোড়া ইতেন কমিউনিটারি সেরে ইনফ্রেন্টা খুশি তো সাউন রুয়া নেবে মাকে হাসুর ডালি কথা নে তোরান তেবেশ পাশে মরিস
1: Tambah-sama plan internasional ia inisiatif ho di halo intervensam ba estado emergencia nebe ia liga ho covid sanoresensia nomos plan ia intervensam ba mos ia inundasam nebe fondadang akontese ia dia 4 abril liba.
0: Dia asa itu bot ratene kata ka plan internasional ini area cobertura maka dili lili ainaru nomos aileu. Andau itahare ia situasaun estado de emergencia wen hira itania estado de clara kata হাহু ইস্তাদু দে মার্জেন্সিয়া লিগা বা পান্ডেমিয়া কোভিড জানোবি নবে মাকা কন্টেসে লাওস দে ইহা মুন্দু গোলার মেবে মাইমুস ইহা তিমোর লেস্তে লি লিউ মাইহে মুনিসিপে আইনারু তং প্লেন ইন্টারন্যাশনাল ফোটিকেস ইনিশিয়াটিভ আতু সার্ভিস আমতু কো ইতানিয়া গোভেরন লোকাল লি লিউ ইহা মিনিস্টেরি সাউদি হোলি ফাসিলিটা আপয়ু মাটেরিয়াল সিরা নেবে মাক বেলে আজুর ইতানিয়া গোভেরন লোকাল লিউ বাহাল প্রেভেনশন বা সুট কোভিড জিজানোবিন রাশি হানি সিং বছর হাতে ওয়াইন হিরা স্টাডু ডেক্লার স্টাডু ডে এমার্জেন্সিয়া ইয়া মুনিসিপাল ইনারু প্লেন ইন্টারন্যাশনাল ফোটিকেস আসাউন হুডি ফরনেসে ইস্তালা তাঁকি বে ইহা পুস্তু হাত নে হতু নমস ইহা ফাতিম পুবলিক সিরা আনসা হেমার কাডু ইহা এডিফিসিও পুবলিক সিরা নমস ইহা ইগ্রেজিয়া নে আতু হাতুরুদ কাতা প্লেন ইন্টারন্যাশনাল ইনিয়া প্রেজেন্সা নো ইন্টারভেনশন সেরানে হরি আজুরা ইতানিয়া গোভেরন লোকাল লি মিনিস্টেরি সৌদি হরি হাল লুতা কন্ট্রা মরাস কোভিড জানোবি নুবে মাকা টাকা ইতা লি লিউ ইয়া মিউনিসিপাল ইনারু নুনে মস ইন্টারভেনশন সেলু নুবে মাকি তাহালো ইতা সার্ভিস হামুতু খো ইকিপা টাক্স ফর মিউনিসিপাল ইনারু ইনিয়ান হানে সং ইকিপা ইদা হরি ফাহেমস ইনফরমেশন ডিজামিনেশন ইনফরমেশন লি লিউ লিগা বা প্রেভেনশন কোভিড জানোবি নিয়ান আতু নুনে ইতানি কমিউনিটারি সিরা বেলে হাতেনে কাতাক মরা সিরানে পেরি উতেবেশ বা সিরা নো সিরা বেলে হাটকান হুসি মরাস লি হুসি প্রোটোকলু নেবে মা ফসাই অন সি ও এম এস নমস মিনিস্টেরি সৌদি রাশি না ইতামস হালো ইন্টারভেনশন বুবু কিরা নেবে মাকিতা হালো ভাই কোয়াজি স্কোয়ালা হুতু নেবে মা কিয়া মিউনিসিপাল ইনারু ইতা ফাহেস আসান সিরা নেবে মা লিগা বা প্রেভেনশন কোভিড ইয়া নানিসং মাস্করা ইতা ফাহেমস ফাসিলিডারি ইয়ানিসান ডিসিমেন্টান্টে সিরা হসাবাউন হো আপয়ু মাটেরিয়াল সিরা নেবে মাকা বেলে জুদা আতুনুনে ইতানিওয়াং সিরা লিলিউ লাবারিক সিরা স্টুডান্টে সিরা বেলে উজা হরি হালো প্রেভেনশন বা ইহা মোরাস কোভিড জানোবিনি
1: Intervenção será halau durante período estado de emergência no cerca sanitário idane, plen maka kara halau detka ou reta na apoio ou suporta husi parte selok. Exemplo, kare governo ou agência internacional balo.
0: Dia plen internacional la serviço mesa, ita serviço hamutu ko governo, hane sang itania parceiro nebe mak basic liu. Nomos itamos reta na apoio balo nebe mak mai husi donor sira nebe mak liu husi plen internacional hane sang implementador. Exemplo, itan sang fuinda dao kita halau intervenção bai ha disaster inian inunda sa nebe mak akontese ha munisipa inaru liu afeta makas liu ha mabisi vila no maulau nomos ha parte balu ha tubiliko inian nomos ha inaru inian posto inaru inian antu ita hetan suporta mo susi itania donor star fan nebe maka fo apoyu orsamentu liu husi internasional be servisu hamutu ko itania excelentissimus secretari estado proteção civil nomos ita halo kes koordinasaun ni nivel munisipi union ho MSSI hori halo distribusaun imediata ba iha familia sira nebe maka afetadu ba inundasaun nerasik iha ainaru ita kuazi ita kobre makain hamutuk atus rua nebe maka kompostu husi atus ida horesin iha munisipi postu mabisi suku rua nebe maka kita kobre hansa suku mabisi vila no maulaun inian suku edi nomos iha postu rua seluk nebe maka iha hatu beliko nian suku rua seluk nebe hatu beliko nian nomos suku rua seluk tan iha postu ainaru nian
1: liga ho intervensaun plen nian ba iha inundasaun nebe fo inda daun akontese liba ganemos hetan apoyo husi parte balung mak ikus mai plen halau intervensaun o plen nyaknar duni
0: Sim, iha plan internasional iha fundus rua na bemaka ita uza. O inhira iha situasaun sira na bemaka sandarau agora ita responde ita hetan donor ka suporta mai usi star finance win haudia. Bi ita mos iha fundus rasik na bemaka plan internasional rasik iha ni fundus mai usi programa sponsorship ka belu na rasik. o hira ita halo itania responde by situasaun sira hansane ita bajeya ba itania osamiento be makiha o hira presija ita tu aloka ita bele aloka kera susi fundus be makita ia ma be ida agora daram ita intervensaun be ita halo ia yunda saune ita hetan suporta maka susi itania donor ida starfan
1: perguntas barang kita bersama plan nakara kalau intervensi ambas situasi ruane.
0: Area bayi tanya beneficiary sih lah tanya area target memakia ilu ya munisipi ainaru pocira tene kata plan internasional ini area kobertura ne maka munisipi rua ailu no ainaru antau hari bayi situasi ambas sirahan sana plan internasional foti kes inisiatif para tuela hamutung nafatin ho itani komunidadi liliu itani intervensi sound serane atau fo responde ba situasi sound be mak difisil tambo in hira kontese disaster ka inda sound be mak ia afeta makas di itani inan sira labarik no labarik feto sira ne be mak vulnerable liu tambane papel importante de usi plan internasional nia mak atu garanti kata kita ni uan sira liliu itani labarik no labarik feto sira tinki hetan protesaun lihusi intervensaun ida ne atu hatulu kata plan ini existensi at nafating suporta familia vulnerable sida liuni impacto ne ba liu labarik no labarik feto sida
1: orsamento hira maka aloka ba ia estado emergencia no inundasaun nebe foi na kontese da gauna
0: foi na dau kita oingira ia desastre nebe ma kontese ba inundasaun inian ita hetan suporta husi starfan no orsamento nebe ma kita aloka ba ia munisipio ainaru rihun sia nebe ma kita halo aranja material necessidade sira le memak liga liga do hosasan dapur ninian nebe ma kita fahe ba ya ia umakain hamutuk atu suruan nebe ma kia munisipi ainaru
1: emrela sano intervensan plan nian ia munisipi ainaru liga o estado emergencia no inundasaun nebe libane kare kasoro obstakulo ruma li liu hanesa na seisu ba estrada orsamento no recurso selu
0: plan internasional iha ni ekipa nebe ma ka sempre pronto na fati iha munisipiu ainaru no mosi ailiu hanisan mosi adili wai hira ami hare kata ka kontese disaster ne ami ekipa pronto kera sore responde iha dificuldade balu ni makita so liga ho estradas ne bema ka talaruma dificulta mos transporte atu transporte san sira bai iha fati ne bema kita persija atu ba maybe ida ne lasai obstaclo bot tamba ita bele maneja no ita bele haloduni distribusaun dane tuir horario nube makia no familia husi makain atus rua nube mak ita hetan lista nube mai husi sep suku sira ita halona distribusaun tuir dane no iha tempu nube maka loron hira nube makita tawa na iha plano
2: ovintes norona nain radio comunidade movisi moloko atu kontinua tan mai tabaron hamutuk lai musika nube makami prepara ona husi de krakembeng honde titlu prevensaun ba covid sanoresensia hanesan tuir mai nei.